0: Marsa Quran dila tishib ja chukchu su chire ngama ki khangba nyingba jikla sobchu yab je ngi mangzwa kyu zhe khanggi nani yari ngi ngansu jikib shuji Xi Jinping sung nanshi rang wongwu huo chi lai zi rang wongwu shu hua zi lu kyu ki mawa chi wa tang rengwe ki mawa chi wa rengwe sun tu chuk zi sun niyon teni ngansu Zhonghua mi ri di Pujungu zhin niya tongzi kandiyi ni tongzu gaji shu tu chuk sung wari
1: dari tanda gina gide ya jik gabshu nangyo di jik
0: Yang ngasuh di tu dap pentas lagi na. Tiada lah. Tangan tu janda tenju kah naro jam dengan cewa pada tiada. Jadi tu kian ngan tapar cewa ini lo cek tong sumpit sejuk aje. Ngan tu cuci asumpit kan betul. Oh, cuci asumpit kan betul ke? Nee, tu dap cukup patoh. Jadi cek tong je je je pakai ini. Tukar ringan kita tiada lah. Zo lengan cewa na tiada lah. Ngan tu nampak ngan cewa na. Tukar cuci asumpit kan re. Kau cuci asumpit di cuci ni macam nang dengan di malay. Cuci ki nampak ini ngan tu kaya.
1: ก็เจอจะโซดิกูเซเรมชนังเดนดิมาเลยกูเซกินัมบาดิงันโอเคชิชิวซิลาชาเลยทีนั้นล่ะทางงั้นจุดเต็มเดินชิเบนัมบาชาชานะนัมบาคิเซจอเลยรู้สึกกันจิกทางพามาดิจะลาซอนนั้นชินชินงั้นก็ปชูดิเผจมังบตังเลยนี่บดิงันจุยกินะจาจวาดิซอยอเลยจาจวาสมดิสุดิเพซวาซานะงั้นจุปาเลนชิเบปาร์ติชิชากิคือเจริจอเลยเจริจิชาอินเบนะเพรุตอจิกตังละกู
0: Tene pe palte teke teke, kota jipa jikyang chik. Kon drabe jik. Kon drawa. Tene nga zo, jik minyi drabe yon, kon zo nye chok dresi shi ya chik, nga zo zang kuil kachit tinte jwari. Kili yin 이게 짜져 왔어요.